0: अब प्रस्तुत छ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगला समाचार, यसलाई यस केन्द्रबाट समप्रसारण गरी सुनाउने छौ।
1: कोलकाता अनुष्ठान सुनछन् गीताञ्जलिते। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে এই মেলায় নিয়োগপত্র দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নতুন দিল্লিতে আজ পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিকে সুইডিশ চেম্বার অব কমার্সের সাম্প্রতিক এক সমীক্ষায় 40টিরও বেশি আন্তর্জাতিক বাজারের মধ্যে ভারত সুলভ বাণিজ্যের পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে শীর্ষস্থান লাভ করেছে। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বেড়ে 221.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ভারত ও কানাডার মধ্যে সেপা কার্যকর করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সেদেশের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। এদিকে ইইউ প্রতিনিধিদের সেদেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 62তম এশিয়ান গেমস প্রতিযোগিতা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য 51,000-এর বেশি নবনিযুক্ত যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

0: দেশের 45টি স্থানে বিংশতিতম এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সরকারের রাজস্ব দপ্তর, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, প্রতিরক্ষা মন্ত্রক এবং আর্থিক পরিষেবা দপ্তর সহ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের নবনিযুক্তরা কাজে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ সরকারি আধিকারিকরা সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও থাকবেন রাজ্য জুডিশিয়াল একাডেমি, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, রাজ্য বিশেষজ্ঞ কমিটি, পরিবেশ পর্যালোচনা সংস্থা এবং রাজ্য জলাভূমি কর্তৃপক্ষের প্রতিনিধিরা। 17টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগের প্রতিনিধিদেরও সম্মেলনে যোগদানের কথা। সুইডিশ চেম্বার অব কমার্সের সাম্প্রতিক বিজনেস ক্লাইমেট সমীক্ষায় 40টিরও বেশি আন্তর্জাতিক বাজারের মধ্যে সুলভে বাণিজ্য করার মতো পরিবেশ সৃষ্টিতে ভারত শীর্ষস্থান লাভ করেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সমাজ মাধ্যমে এই তথ্য সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে বাণিজ্যিক পরিবেশ স্থিতিশীলতা, বিকাশ এবং সহজে ব্যবসা করার ক্ষেত্রে সর্বোত্তম মান ধরে রেখেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বিজনেস ক্লাইমেট সমীক্ষায় 41টি বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। জাতীয় রাজধানী অঞ্চল সংলগ্ন নয়ডা, হাপুর, গাজিয়াবাদ, মিরাট, বুলন্দশহর সহ 8টি জেলায় বায়ুর গুণমান উন্নত করার পদক্ষেপ পর্যালোচনাই এই বৈঠকের উদ্দেশ্য। যানবাহনজনিত দূষণ হ্রাসের কর্ম পরিকল্পনা সহ পুরনো যানবাহন সংক্রান্ত পদক্ষেপ, নতুন বৈদ্যুতিক যানবাহন নীতি, বৈদ্যুতিক বাস বাধ্যতামূলক, দূষণ নিয়ন্ত্রণ সনদ এবং অ্যাগ্রিগেটর বা রাইড শেয়ারিং পরিষেবাভুক্ত যানবাহন সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা হয়। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বেড়ে 221.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর প্রকাশিত বার্ষিক সমীক্ষায় কম্পিউটার সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক পরিষেবা রপ্তানির দিকটি পর্যালোচনা করা হয়। সমীক্ষায় দেশের 7,569টি সফটওয়্যার রপ্তানিকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও 2,363টি সংস্থা এতে অংশ নেয়। উল্লেখ্য, ভারতের সফটওয়্যার রপ্তানির সব থেকে বড় বাজার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান ধরে রেখেছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক বসে গতকাল নতুন দিল্লিতে। এতে পৌরোহিত্য করেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। বিলের বিভিন্ন সংস্থান সম্পর্কে কমিটিকে অবহিত করেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা। পরে কমিটির চেয়ারম্যান সঞ্জয় জয়সওয়াল বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। অংশগ্রহণকারী সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ দিয়েছেন। এই কমিটির সদস্যদের মধ্যে আছেন লোকসভার 21 এবং রাজ্যসভার 10 জন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, সাগরমালা প্রকল্প। একটি প্রতিবেদন,
1: 2015 সালে চালু হওয়া সাগরমালা কর্মসূচি দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে। দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি। বর্তমানে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের 9টি বন্দর। পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
2: আমাদের দেশে প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 12টি মেজর

0: পোর্ট এবং 233টি ছোট পোর্ট। বিগত 12 বছরে প্রায় 6 লক্ষ কোটি টাকার খরচে অনেক উন্নয়ন, পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে। এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি। 2047 সালে আমরা যে ডেভেলপড ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণ ভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত কানাডার সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব সেপা কার্যকর করার লক্ষ্যে আলোচনা এগিয়ে নিয়ে যেতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল সেদেশের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে বৈঠক করেন। নতুন দিল্লিতে আয়োজিত বৈঠকে চুক্তি দ্রুত সম্পাদনের বিষয়ে উভয় পক্ষই সহমত হয়েছে। উল্লেখ, সেপা সম্পাদন হওয়ার ফলে পণ্য পরিষেবা, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে চলতি সংঘর্ষের জন্য মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও তাদের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে রাশিয়ার অর্থনীতির মূল স্তম্ভ নষ্ট করাই এই নতুন আইনের উদ্দেশ্য। এর আগে এই সংক্রান্ত বিল সেনেটে 86-11 এবং 262-159 ব্যবধানে মার্কিন প্রতিনিধি সভায় পাশ হয়। এই আইনে ট্রাম্পকে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানিকারক রাশিয়ার 5টি শীর্ষ সংস্থাকে 100% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধিদের নিজেদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। গত 23 জুলাই রাশিয়ার বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞার যে 21টি তালিকা প্রকাশ করেছে তার প্রেক্ষিতেই মস্কোর এই পদক্ষেপ। রুশ বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইইউ এর এই অবৈধ সিদ্ধান্তের জবাবে ইউরোপীয় প্রতিষ্ঠান, ইইউ ভুক্ত দেশ এবং ব্রাসেলসে রাশিয়া বিরোধী নীতিকে সমর্থনকারী কয়েকটি ইউরোপীয় দেশের প্রতিনিধিদের নাম নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশও করতে পারবেন না। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান হতে চলেছে। জাপানের নাগোয়ার পালোমা মিজুহা স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 62তম এশিয়ান গেমস। ভারতীয় সময় বেলা 2:30 জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের এবং শটপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং তুর। আজ শুরু হয়ে আগামী মাসের 4 অক্টোবর পর্যন্ত চলা এই গেমসে 37টি ক্রীড়া ইভেন্টে 500রও বেশি ভারতীয় ক্রীড়াবিদ অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। নতুন দিল্লিতে আজ পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
3: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। আলিপুরদুয়ার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন। চা শ্রমিকদের সুবিধার্থে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার অধীনে আলিপুরদুয়ারে চা বাগানের ভেতরেই তৈরি হতে চলেছে বিশ্রামাগার বা বসে খাবার জন্য ছাউনি। সম্প্রতি এক বৈঠকে এমনই দাবি করেছেন বিজেপি শ্রমিক সংগঠনের নেতৃত্ব। বিশ্রামাগারের পাশাপাশি
4: नमस्कार, यो आकाशवाणी खरसांग हो। प्रादेशिक समाचार अलीशा खवास बाटा सुनहोस। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज नयाँ दिल्लीमा पर्यावरण र जलवायु गतिशीलताको भविष्य सम्बन्धी अन्तर्राष्ट्रिय सम्मेलनको उद्घाटन गर्नुहुनेछ। दुई दिने सम्मेलन राष्ट्रिय हरित न्यायाधिकरणले आयोजना गर्दछ। यसमा पर्यावरण विशेषज्ञहरू, सर्वोच्च, उच्च र जिल्ला अदालतका न्यायाधीशहरू सहभागी हुनेछन्। कार्यक्रममा विभिन्न मन्त्रालयका सचिवहरू र वरिष्ठ सरकारी अधिकारीहरू पनि सहभागी हुनेछन्। यस्तै प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज 20 रोजगार मेला भिडियो कन्फरेन्स मार्फत विभिन्न सरकारी संस्थाहरूमा छानिएका 51,000 युवाहरूलाई नियुक्ति पत्र हस्तान्तरण गर्नुहुनेछ। यस अवसरमा प्रधानमन्त्रीले नवनियुक्त व्यक्तिहरूलाई सम्बोधन गर्नुहुनेछ। यसैबीच केन्द्रीय मन्त्री चिराग पासवानले सिलगढ़ीको मतिगढ़ामा आयोजना गरिने रोजगार मेलाको उद्घाटन गर्नुहुनेछ। कार्यक्रममा क्षेत्रीय विधायकहरू लगायत राज्यका मन्त्रीहरूको पनि सहभागिता हुने जनाइएको छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले जनसेवाको 25 वर्ष पूरा गर्दै हुनुहुन्छ। जनसेवाले देश सेवाको मन्त्र र सेवा तथा सुशासन प्रतिको प्रतिबद्धताका साथ उहाँको यो यात्रा आज पनि जारी छ। यसै दृष्टिकोणका साथ सरकारले वर्ष 2047 विकसित भारतको लक्ष्यलाई हासिल गर्ने दिशामा लगातार काम गरिरहेको छ। समावेशी विकास र सामाजिक सशक्तिकरणको माध्यमले मानिसहरूको जीवनमा सकारात्मक परिवर्तन ल्याउने प्रयास लगातार गरिँदैछ। सेवा संकल्प अभियानको यस विशेष श्रृंखलामा आज हामीले कुरा गर्छौं प्रधानमन्त्री नरेन्द्र मोदीको वोकल फर लोकल आह्वानको देशव्यापी व्यापक असर।
5: प्रधानमन्त्री नरेन्द्र मोदीको भोकल फर लोकल आह्वानको दूरगामी परिणाम हामीले हाम्रो वरिपरि देखिरहेका छौं। वर्ष 2020 मे महिनामा आत्मनिर्भर भारत अभियान बमोजिम श्री मोदीले गर्नुभएको यस अपिलको धेरै असर हाम्रो चाडपर्वको खरिदारीमा पनि देखिँदैछ। देशमा माटोको दियो, स्वदेशी विशेष गरी स्थानीय सजावटी वस्तुहरूको उपयोग, स्थानीय व्यञ्जन प्रयोग धेरै बढेर गएको छ। यसले प्राय बन्द अवस्थामा पुगेका हाम्रा स्थानीय पारम्परिक हस्तकला, शिल्पकला, हस्तकर्घाले ठूलो टेवा पाएको छ। यस क्षेत्रमा करोडौँको लेनदेन बढेको छ। स्थानीय रोजगार, उद्योग र अर्थतन्त्रले टेवा पाएको छ। विदेशी निर्यात वा विदेशी वस्तुको खरिद धेरै घटेको छ। उदाहरणको रूपमा हाम्रो खादी उद्योगले ठूलो टेवा पाएको छ। विगत 12 वर्षमा खादी उद्योगले 1.3 लाख करोडभन्दा बढीको उत्पादन गरेको छ अनि झन्डै 10 लाख भन्दा बढी रोजगारको सृजना गरेको छ। अशोक चरसिया, आकाशवाणी समाचार, खरसाङ।
4: कालेबुङ जिल्ला पुलिसले महिला सुरक्षा हेतु विशेष उपकरण ह्युमन सेफ डिभाइस सार्वजनिकरण गरिएको छ। हिज टाउन हलमा आयोजित नशामुक्त भारत अभियान विशेष कार्यक्रममा उक्त उपकरण शुरू गरेको हो। पश्चिम बंगालमा यातायात व्यवस्थाको निगरानीलाई अझ प्रभावकारी बनाउनको लागि राज्य सरकारले एउटा महत्वपूर्ण कदम उठाएको छ। सल्ट लेक स्थित ट्राफिक मुख्यालयमा एक अत्याधुनिक लाइभ ट्राफिक कन्ट्रोल रूम स्थापित गरेको छ। राज्यका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले राज्य पुलिस बललाई आधुनिकीकरण सुदृढ बनाउन धेरै महत्वपूर्ण उपायहरूको घोषणा गर्नुभएको छ। कोलकाता पुलिस मुख्यालय लाल बजारमा आयोजित एक कार्यक्रमलाई सम्बोधन गर्दै उहाँले भन्नुभयो, कुनै पनि आपदाको समयमा कार्यबल र द्रुत प्रतिक्रिया वाहन दुवै हुनु उत्तिकै आवश्यक छ। यसका साथै अहिलेलाई प्रादेशिक समाचार पूरा भयो। मुख्य समाचार लिएर पुनः 10 बजे फेरि उपस्थित हुनेछौं। सुन्दै गर्नुहोस् आकाशवाणी खरसाङ।
6: समाचारको प्रस्तुतिपछि अब प्रस्तुत छ एक नाटक।
7: यो आकाशवाणी खरसाङ हो। अब सुन्नुहोस् रेडियो रङ्गमञ्च अन्तर्गत नाटक रङ नम्बर। लेखक हुनुहुन्छ सुनिल राई। प्रस्तुत छ नाटक रङ नम्बर।

0: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
0: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অমন মিলন সেবা, সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: গুঞ্জনে আওয়াজ নিন্দিয়া বান্তাওয়াকো।

0: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
0: আশীর্বাদের প্রদীপ আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অমন মিলন সেবা সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: अहिले सुन्दै हुनुहुन्छ एकै कलाकार ओपी नैयरद्वारा संगीतबद्ध गीतहरू। अबको क्रममा सुन्नुहोस् फिर वही दिल लाया फिल्मबाट आशा भोसलेको आवाजमा शब्द छ मजरुको।

0: अन्य अत्यावश्यक सामग्री सहित 11 टन राहत सामग्री को
1: खबर पढ़ी अनिंद चट्टोपाध्याय এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগে পূরণ করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় ভারত আজ আরও 11 টন ত্রাণ সামগ্রী সে দেশে পাঠিয়েছে নেপালের অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ওয়াগলে বলেছেন ভারত ও নেপাল নিজেদের সম্পর্ক আরও মজবুত করতে যৌথভাবে কাজ করে চলেছে মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় আজ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 3 শিশুসহ 8 জন প্রাণ হারিয়েছেন আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর জাপানের আইচি নাগয়ায় আজ আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হয়েছে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন 501 জন ক্রীড়াবিদ আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেন তিনি বলেন কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উপর সর্বদা গুরুত্ব দিয়েছে
2: আজ দেশকে 51,000 से अधिक युवाओं को सरकारी सेवा के लिए नियुक्ति पत्र मिल रहे हैं मैं आप सभी युवा साथियों को और आपके परिवारजनों को बहुत बहुत बधाई देता हूं आज आप सभी एक ऐसे समय में भारत सरकार से जुड़े हैं जब देश एक बहुत बड़े लक्ष्य की ओर आगे बढ़ रहा है और ये लक्ष्य है 2047 तक विकसित भारत बनाने का
1: তিনি বলেন বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বৃদ্ধির লক্ষ্যেও সরকার কাজ করছে এই লক্ষ্যকে সামনে রেখেই প্রায় 1,00,000 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে এই উদ্যোগের আওতায় সরকার প্রথম কর্মজীবনে প্রবেশ করেছেন এমন তরুণদের 15,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা দিচ্ছে সেই সঙ্গে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকেও সহায়তা করা হচ্ছে গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে ভারতের নতুন উদ্ভাবন ও উদ্যোক্তার সর্বোপরি যুব সমাজের দিকে তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তিনি বলেন ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বড় স্টার্টআপ পরিমণ্ডল হয়ে উঠেছে ভারতের নতুন অর্থনীতিতে গ্রামের এবং ছোট শহরগুলির যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান এই বিশেষ পর্বে জনসেবা সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে আজকের বিষয় এক সাগরমালা প্রকল্প একটি প্রতিবেদন
0: 2015 সালে চালু হওয়া সাগরমালা কর্মসূচি দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি বর্তমানে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের 9টি বন্দর পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে
3: আমাদের দেশে প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে যার মধ্যে রয়েছে প্রায় 12টি মেজর পোর্ট এবং 233টি ছোট পোর্ট বিগত 12 বছরে প্রায় 6,00,000 কোটি টাকার খরচে অনেক উন্নয়ন পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি 2047 সালে আমরা যে ডেভেলপ ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে
0: কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা
1: G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগে পূরণ করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন গত 12 বছরে পরিবেশ সংরক্ষণের প্রতিটি ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও জানান প্রধানমন্ত্রী তিনি আরও বলেন ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্ব গড়ের অর্ধেকেরও কম নতুন দিল্লিতে আজ পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

0: করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায় অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হচ্ছে।
1: কার্বন এমিশন কি জিম্মেদারি গলত তরিকে সে বিকাশশীল দেশো পর ডালি জাতি রহি হ্যায়, জবকি ঐতিহাসিক সচ্চাই ইয়ে হ্যায় আজ ভি প্রতি ব্যক্তি কার্বন এমিশন মে ভারত কা যোগদান গ্লোবাল এভারেজ কে আধে সে ভি কম হ্যায়। বিকশিত দেশো মে ভারত কি তুলনা মে ছ গুণা জাদা প্রতি ব্যক্তি কার্বন এমিশন হো রহা হ্যায়।
0: ডাক সেবা উপহার প্রকল্পের আওতায় ইন্ডিয়া পোস্ট থেকে উপহার বিতরণ করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হয়েছিল তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে সরকার। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভারতীয় ডাক বিভাগের ডাক সেবা উপহার নামে কোনো উপহার, পুরস্কার বা লটারি সংক্রান্ত প্রকল্প নেই। সাধারণ মানুষকে কোনো সন্দেহজনক লিঙ্ক বা ওয়েবসাইটে ক্লিক না করার পরামর্শ দিয়েছে পিআইবি। ভারত আজ ওষুধপত্র, তাঁবু, স্লিপিং ব্যাগ, ফরেন্সিক সাপ্লাই সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ত্রাণ হিসেবে নেপালে পাঠিয়েছে। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় আজ আরও 11 টন ত্রাণ সামগ্রী সে দেশে পৌঁছেছে। বিদেশ মন্ত্রক বলেছে এই 11 টন ত্রাণ সামগ্রী নেপালের কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এটি ভারতীয় বায়ুসেনার 9ম ত্রাণ বহনকারী বিমানে করে পাঠানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, নেপালে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ভারত নিজের সহযোগিতা বজায় রাখবে। এদিকে নেপালের অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ওয়াগলে বলেছেন, ভারত ও নেপাল নিজেদের সম্পর্ক মজবুত করতে যৌথভাবে কাজ করে চলেছে। নতুন দিল্লিতে আজ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশকেই পরিবেশের ঝুঁকি প্রশমনে ব্যবস্থা নিতে হবে।
2: We need to do a much better job at instituting early warning systems, building resilient infrastructure, making sure that precautions are put in place and pre-disaster investments are made to protect people from inundation and flooding, etc. downstream. So these are all issues that existed in the past, but because of climate change, they're increasingly becoming more intense and more frequent. So we need to do a much better job on those issues.
0: দিল্লি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ 3টি আসনে জয়লাভ করেছে। ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য এবিভিপিকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর 2টি করে এবং পুদুচেরির 1টি বিধানসভা কেন্দ্রে, অন্যদিকে আসামের নগাঁও লোকসভা আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে মোট 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। সবকটি আসনেই আগামী 6 অক্টোবর উপনির্বাচনের ভোট গ্রহণ, গণনা 9 অক্টোবর। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে পুলিশ আজ এক আফগান নাগরিককে পশ্চিমবঙ্গের কালিম্পং থেকে গ্রেপ্তার করেছে। আদালতে পেশ করা হলে তাকে 3 দিনের জেল হেফাজত দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, সৈয়দ বিলাল খান নামের বছর 28-এর ওই ব্যক্তি আফগানিস্তানের কাবুলের ইউসুফ খেল এলাকার পাতকিকার বাসিন্দা। বেশ কয়েক মাস ধরে কালিম্পংয়ে ভাড়াটে হিসেবে বসবাস করছিল সে। কিভাবে সে ভারতে ঢুকে চীন সীমান্তের কাছে কালিম্পংয়ে পৌঁছল তা খতিয়ে দেখছে পুলিশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় আজ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 3 শিশু, 2 নারী ও 3 পুরুষ সহ 8 প্রাণ হারিয়েছেন। পুণ্যার্থীদের একটি গাড়ি বৃষ্টির জলের তোড়ে ভেসে যায় বলে খবর। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেছেন। গুজরাটের উধনা থেকে উকাই সোমগড় স্টেশন পর্যন্ত যান চলাচলের জন্য 4 লেনের রোড ওভারব্রিজ নির্মাণের জন্য 133 কোটি টাকা অনুমোদন করেছে ভারতীয় রেল। রেল মন্ত্রক জানিয়েছে এই সেতুতে 91 কোটি টাকা ব্যয়ে একটি ওপেন ওয়েভ গার্ডার স্থাপন করা হবে। এই ওভারব্রিজ সড়ক যোগাযোগ আরও মসৃণ করবে বলে মন্ত্রক জানিয়েছে। উত্তর পূর্ব রেলের লখনউ বিভাগের 600 কিলোমিটারের বেশি অংশে কবচ 4.0 ব্যবস্থার অনুমোদন করেছে ভারতীয় রেল। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে আনুমানিক 250 কোটি টাকা। রেল মন্ত্রক জানিয়েছে অনুমোদিত প্রকল্পটি বিভাগের অবশিষ্ট চিহ্নিত অংশগুলিতে কবচ 4.0 ব্যবস্থা সম্প্রসারিত করবে। উল্লেখ্য, কবচ হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা। জাপানের আইচি নাগয়ায় মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সেদেশের রাজা নারুহিতোর উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হয়েছে। 2 ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে জাপানের রাজপরিবার, গেমসের আধিকারিক এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন। অলিম্পিক পদকজয়ী মনু ভাকর এবং কাবাডি খেলোয়াড় পবন শেরাওয়াত ভারতের 501 জন সদস্য দলের নেতৃত্ব দেন। শেষ করার আগে খবরের

0: বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রায় ৪০টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ ২০তম রোজগার মেলায় ৫১,০০০ নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধ্যে ৭:৫০।
1: श्रोताहरू, अब प्रस्तुत छ भुटानी कार्यक्रम। त्यसभन्दा पहिले सुनौ यो छोटो सन्देश।
2: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
3: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
2: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
3: সেবা জ্যোতি কল যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
2: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
3: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
2: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।

0: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
0: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: তো শ্রোতাহরু, প্রথম প্রস্তুতি স্বীকার হোস উদিত নারায়ণ আনি কবিতা কৃষ্ণমূর্তিক স্বরমা কুচ কুচ হোতা হে চলচ্চিত্রবাট। শব্দকার হুনুহুন্ছ জাভেদ আখতার আনি সঙ্গীতকার হুনুহুন্ছ শঙ্কর এহসান এবং লোই। স্বীকার হোস ইয়স গীতলাই।